0: গান শুনলেন জুলি শর্মিলির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল 7টার বাংলা সংবাদটা।

0: অবিলম্বে বিশ্ববাজারে ডিজেল সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা এবং আবুদাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম ম্যাচ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তি।

0: নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক মতো প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আন্তর্জাতিক রেট বাড়াবো, যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি আর এভিয়েশন খাতে দেশের অবস্থান শক্ত করা, এই লক্ষ্য সামনে রেখে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বইয়ের পর ইউরোপের এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। সব মিলিয়ে নতুন 35টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাড়বে বিমানের ফ্লাইট পরিচালনার সক্ষমতা। বিমানের বহরে বর্তমানে রয়েছে 17টি সচল উড়োজাহাজ। পুরনো উড়োজাহাজের পরিবর্তে নতুন বিমান যুক্ত করা এবং বাড়তি যাত্রী চাহিদা সামলানো দুই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার লক্ষ্য শুধু বহর জড়ো করা নয়, বরং আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মোল্লা।
1: আমাদের যে এয়ারক্রাফ্টগুলি আছে 19টা, তার মধ্যে 2টো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো, তার মানে 17টা আপনি বুঝতে পারেন, এই 17টিও আপনার আগামী 10 বছরের মধ্যে অ্যাক্সিলেটেড, তার মানে আপনাকে প্লেন কিনতে হবে। আপনি যদি ফার্স্ট ফ্লাইটলেস না থাকে তাহলে আমি দেশটা আগামী কি করে।
0: তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। বোয়িংয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ আসার কথা 2031 সালে। সবগুলো উড়োজাহাজ সরবরাহে লাগতে পারে আরো 1 দশকের বেশি সময়। এয়ারবাসের উড়োজাহাজও আসবে ধাপে ধাপে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো 10টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে সরকার। দীর্ঘমেয়াদী এই ক্রয় পরিকল্পনায় এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না বাংলাদেশকে, উড়োজাহাজ সরবরাহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে দাম।
1: চুক্তি স্বাক্ষর করা মানেই যে আপনি নেওয়া পাচ্ছেন কিনা, এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রথম এয়ারক্রাফ্টটি আসবে 2031 সালে। তারপরে এই 25টি আসতেও কিন্তু আমাদের 35-36 সাল পর্যন্ত লাগবে।
0: নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য সহ চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে বিমানের। তবে এই পরিকল্পনার সুফল নির্ভর করবে সময় মতো উড়োজাহাজ সরবরাহ, রুট সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাত্রা করতে পারবে। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানো আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণার দেশেও বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নগর জীবনে যানজটের চাপ কমানো, শরীর চর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হলো বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।
3: যারা বাংলাদেশের সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো পরিবর্তন হবে, তাই না? আমরা সকলের জন্য, এই সরকারের নীতি হচ্ছে প্রতিটি বস্তির জন্য আমাদের দায়িত্ব, এবং সাইক্লিস্টরা সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে, তারা সাইকেলের মাধ্যমে অনেক অভিযোগ দেয়। এটা কিন্তু যানবাহনের একটি বড় অংশ, সাইকেল হচ্ছে আমার শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
2: মন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালের দুপাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।
3: সাইকেল তো রাস্তায় চলতে হবে, তাই না? তাদের জন্য একটা স্পেস আমরা দেওয়ার জন্য এই চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য আমি ওনার সাথে অনেকটা হয়েছে। এই সাইকেলিস্টের জন্য যেটা হয়েছে এটা একমাত্র শুরু। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মধ্যে
2: মন্ত্রী আরো বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণ।

প্রত্যেক গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার পণ্য উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মান দিয়েছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য করতে হবে। তিনি গতকাল রাজধানী গুলশানে নিজের বাসভবনে জাতীয় শিক্ষক দিবস 2026 উপলক্ষে মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গ্রামের প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র

0: অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধরনের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর 85টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে 40,000 টাকা করে মোট 34 লাখ টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এ জে নুর জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নেই। এ সময় তিনি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আজ। এর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে

0: ফ্যামিলিকার কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ আর্টস সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। উপদেষ্টা বলেন, দেশের তরুণ স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার মাধ্যমে আগামী 5 বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে। বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্পে নারী অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র বিমোচনে বিশ্ব অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চুলালংকর্ম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আঞ্চলিক সম্মেলনে বক্তব্যে এই অভিমত তুলে ধরেন। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির পরিবর্তে কর্মসংস্থান, উৎপাদনশীল বিনিয়োগ এবং করের আওতায় সম্প্রসারণের সঙ্গে সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানান এবং পরিবার ও সমাজের পক্ষ থেকে যথাযথ মানসিক স্বাস্থ্য সেবা ও সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে সকলের জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সারাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণের উপর জোর দিয়েছেন। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সুস্থ শরীরের পাশাপাশি মনও সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশুদের প্রতি ছোটবেলা থেকে পরিবারের পক্ষ থেকে যথাযথ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত প্রতিবেদনে,
2: বাইরের উজ্জ্বল আলো, কোলাহলপূর্ণ শহর আর ব্যস্তযান্ত্রিক জীবন, এর আড়ালে প্রতিনিয়ত নিঃশব্দে ভেঙে পড়ছে অনেক মানুষ। শারীরিক অসুস্থতা সহজে দেখতে পেলেও মনের ভেতরে চলা ঝড় বা নীরব কষ্টগুলো ঠিক ততটা দৃশ্যমান নয়। আধুনিকতার এই যুগে মানসিক স্বাস্থ্য এখন আর কেবল ব্যক্তিগত কোন বিষয় নয়, এটি এক জাতীয় সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আধুনিক সমাজে হৃদরোগ বা ক্যান্সারের মতো রোগের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মানসিক অবসাদ বা ডিপ্রেশন। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর তৌহিদুল ইসলাম বাংলাদেশ বেতারকে বলেন,
3: মানসিক রোগের কারণ গুলো আছে বহু। না আমাদের বায়োলজিক্যাল আমরা বলি শারীরিক, সেটা জিনগত অথবা বংশীয় অথবা অন্যান্য রোগ, অথবা হচ্ছে যে অপর দিকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স ওষুধ, এগুলোর প্রভাবে কিন্তু আমাদের মানসিক রোগের তৈরি হওয়ার একটা পরিণত তৈরি হতে পারে। এর সাথে সাথে আমরা বলে থাকি বায়োলজিক্যালের সাথে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। সাইকোলজিক্যাল বলতে একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিস্থিতি,
4: পরিস্থিতি কি,
3: তার বেড়ে ওঠার সময় থেকে তার অভিজ্ঞতাগুলো যেগুলো সে অনুভব করেছে, তাকে যেভাবে লালন পালন করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ, তাই শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে যথাযথ নজর দিলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ বলে মত দেন ডাক্তার তৌহিদুল ইসলাম।
3: ছোট শিশুদের শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতন, এই ধরনের ঘটনাগুলো যেটা হচ্ছে সেই শিশুটি তার পরিবারের থেকে সাপোর্ট পাচ্ছে কিনা, তার প্রোটেকশন পাচ্ছিল কিনা ফ্যামিলি, এর পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাকে সাপোর্ট দেওয়া, তাকে সাহস দেওয়া, প্রতিটি ক্ষেত্রে আসলে ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
2: মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের যান্ত্রিক রুটিন থেকে কিছুটা সময় নিজের জন্য বের করা, পর্যাপ্ত ঘুমানো, স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারের সময় সীমিত করা এবং পরিবারের সাথে খোলামেলা কথা বলা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যাদের মতো কাজ করে। তবে পরিস্থিতি জটিল হলে কোনো সংকোচ ছাড়াই পেশাদার থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নেওয়া উচিত বলে মত দেন তারা। বাংলাদেশ বেতার
5: এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা

এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:53 এবং সূর্য অস্ত যাবে 5:37। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ। সরকারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায়

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

0: FM.
1: বর্ষা কখনো নিয়ে আসে প্রশান্তির আমেজ, আবার কখনো বিড়ম্বনা। যেমন আমাদের দবির সাহেবের কথাই ধরুন, এই বৃষ্টিতে জ্বরে একেবারেই কাবু, যেন তেন জ্বর না, একেবারে ডেঙ্গু জ্বর। আমাদের দেশে জুন জুলাই থেকে শুরু হয় বর্ষা, আর সাথে নিয়ে আসে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু ছড়াতে সাহায্য করে এডিস মশা। এডিস মশা ক্ষুদ্র পতঙ্গ, কিন্তু তার বিধ্বংসী ক্ষমতা ক্ষুদ্র নয়।
2: হঠাৎ কাঁপুনি দিয়ে উচ্চমাত্রার জ্বর, তাপমাত্রা 105 ডিগ্রি পর্যন্ত ওঠা, সারা শরীরে মাংসপেশিতে ও হাড়ে ব্যথা, চোখের পেছন দিকে ব্যথা, জ্বর আসার 4 বা 5 দিন পর শরীরে লালচে দাগ বা র্যাশ, অরুচি, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণ বিবেচনা করেই সহজেই ডেঙ্গু জ্বর শনাক্ত করা যায়।
1: জ্বর হলে পূর্ণ বিশ্রামে থাকুন, পান করুন প্রচুর পানি, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো কাপড় দিয়ে বারবার শরীর মুছে দিতে পারেন। ঘরের আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত অ্যাকোরিয়াম, এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করা উচিত। দিনের বেলা এডিস মশা কামড়ায় বলে দিনে মশারি ব্যবহার করে বিশ্রাম নিন। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান এবং ডাক্তারের শরণাপন্ন হন।
2: এই বর্ষায় আপনার সচেতনতাই আপনাকে রাখতে পারে ডেঙ্গু মুক্ত।
3: জনসচেতনতায় রেডিও টুডে।

0: ভাইয়া আগে অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করত, কিন্তু ইদানিং ভাইয়া আমাকে একদমই আদর করে না, উল্টা কথায় কথায় রাগ করে, আব্বু আমার সঙ্গে সারাক্ষণ দুর্ব্যবহার করে, শুধু টাকা টাকা করে, এমনকি তার মন মতো কিছু না হলে জিনিস ভাঙচুর করে, বাড়ি থেকে রাগ করে চলে যায়। মাকে বলতে শুনলাম নেশা ভাইয়াকে আচ্ছন্ন করে ফেলেছে, নেশা আমার ভাইয়াকে এই রাক্ষসে পরিণত করেছে, আমি কি আমার ভাইয়াকে আর কখন ফিরে পাব?
1: আসুন মাদক প্রতিরোধে সোচ্চার হই, মাদককে প্রতিরোধ করো, সুন্দর সমাজ গড়ো, জনসচেতনতায় রেডিও টুডে।

0: করছেন তখন পানির কলটি বন্ধ রাখুন। এতে করে আপনি প্রতি মিনিটে প্রায় 5 লিটার পানির অপচয় রোধ করছেন।
1: জনসচেতনতায় রেডিও টুডে।

0: আমরা শুনছেন রেডিও টুডে 89.6 FM।
1: ওভাবে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, আমি মাদকাসক্ত ড্রাগ অ্যাডিক্ট, তো আমার এমন অবস্থার জন্য দায়ী আমার বাসার মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের বাসার মানুষ আমাকে সারাক্ষণ কথা শোনাতো, সারাদিন শুধু ছোট ভাইয়ের সাথে তুলনা। ও নাকি আমার চেয়ে অনেক স্মার্ট, অনেক ব্রিলিয়েন্ট, আর আমি সব কিছুতেই খারাপ। আমার সব কাজই নাকি ভুল হয়, অসহ্য লাগতো। আচ্ছা, আমিও তো একটা মানুষ নাকি, আমারও তো ভালো মন্দ সব দিকই আছে। কেন এমন করে সারাদিন কথা শোনাতো সবাই? এখন আর চাইলেও কেউ আমাকে কথা শোনাতে পারবে না। নেশার রঙিন ধোঁয়া আমাকে ঘুম পাড়িয়ে রাখবে, কোনো কথাই স্পর্শ করবে না আমার কান, কোনো কথাই নয়।
2: এই ছেলেটি মাদককে আশ্রয় করে হতাশা থেকে বেরোতে চেয়েছিল, কিন্তু একসময় নিজেই তলিয়ে গেছে অন্ধকারের অতল গহ্বরে। মাদক কোনো সমস্যার কোনো সমাধান নয়। তরতাজা তরুণের রঙিন পৃথিবী যেন অবহেলা অবজ্ঞায় না হয় বিবর্ণ। মনের যন্ত্রণা কমাতে তার হাতে যেন না ওঠে কোনো মাদক।
3: শাসন যেন হয় ভালোবাসারই কঠোর প্রকাশ মাত্র। ভালোবাসুন, শুধুই ভালোবাসুন। একমাত্র ভালোবাসাই পারে তরুণকে মাদক থেকে দূরে রাখতে।
4: জনসচেতনতায় রেডিও টুডে

0: যখন আপনি দাঁত ব্রাশ করছেন তখন পানির কলটি বন্ধ রাখুন। এতে করে আপনি প্রতি মিনিটে প্রায় 5 লিটার পানির অপচয় রোধ করছেন।
1: জনসচেতনতায় রেডিও টুডে।

0: ভাষা চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
2: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: সমাজ সভ্যতার বিকাশে ভিত্তি গড়ে দেয় অর্থনীতি। উন্নয়নের চাবিকাঠি বাণিজ্য অর্থনীতির বিকাশ। অভ্যন্তরীণ ও বৈশ্বিক অগ্রযাত্রার যে কোনো পদক্ষেপের আরেক নাম বাণিজ্যিক সম্পর্ক। চীন, বাংলাদেশ ও এর বাইরের দুনিয়ার ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়নের হালচাল নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস টাইম। সঙ্গে আছি আমি শাহনশাহ হাসান। যা থাকছে আজকের পর্বে: বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা, কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি, বিপ্লবের বাঁশ এখন অর্থনীতির শক্তি, চীনে অটোমোবাইল খাতের নতুন বিপ্লব, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির উদ্ভাবন, বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতার মাঝেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন কিভাবে নিজেদের প্রবৃদ্ধির চাকা সচল রাখছে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। একদিকে প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লব, অন্যদিকে এআই ও মহাকাশ গবেষণায় অভাবনীয় বিনিয়োগ, সব মিলিয়ে চীন এখন বিশ্ব অর্থনীতির এক নির্ভরযোগ্য নোঙ্গর। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং অনিশ্চয়তার এই যুগে পুরো বিশ্ব যখন একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে, ঠিক তখনই বৈশ্বিক প্রগতির মূল চালিকা শক্তি বা অ্যাঙ্কর হিসেবে নিজেদের অবস্থানকে আবারও জানান দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। আন্তর্জাতিক সংস্থা OECD-র পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.4% কমে 2.9% নেমে আসতে পারে। এমন কঠিন সময়েও চীন তার GDP-র প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4.5-5% মধ্যে ধরে রাখার এক ঈর্ষণীয় দৃঢ়তা দেখাচ্ছে। সম্প্রতি চায়নার ডেইলিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিশিষ্ট অর্থনীতিবিদ লুও চিয়াংহেং জানান, চীনের এই অর্থনৈতিক সক্ষমতার আসল রহস্য লুকিয়ে রয়েছে তাদের সুবিশাল অভ্যন্তরীণ বাজার, ধারাবাহিক শিল্প আধুনিকায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে চীনের সামগ্রিক শিল্প উৎপাদন 5.2% বাড়লেও হাইটেক বা উচ্চ প্রযুক্তি খাতের উৎপাদন এক লাফে 16.7% বেড়েছে। মহাকাশ গবেষণা, জাহাজ নির্মাণ, কম্পিউটার ম্যানুফ্যাকচারিং খাতে এই জোয়ার প্রমাণ মেলে। প্রথাগত ভারী শিল্প থেকে চীন এখন দ্রুত উচ্চমানের প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে পা বাড়াচ্ছে। একই সাথে সেপ্টেম্বরে চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স 50.1 পয়েন্টে উন্নীত হয়ে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে, যা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়া সার্ভিস এবং কনস্ট্রাকশন খাতকেও নতুন প্রাণ দিয়েছে। তবে দীর্ঘমেয়াদী এই টেকসই উন্নয়নের পথ যে সম্পূর্ণ মসৃণ তা নয়। সমাধান হিসেবে অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন, শিল্প ও সেবা খাতের মধ্যে সুষম সমন্বয় এনে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, সামাজিক সুরক্ষা বেষ্টনী জোরদার করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারি বরাদ্দ বাড়ানো। বিশেষজ্ঞদের মতে, চীন যদি অভ্যন্তরীণ ভোগ চাহিদা বৃদ্ধি এবং হাইটেক রপ্তানির সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে, তবে তা কেবল নিজেদের অর্থনীতির ভিত্তিকেই মজবুত করবে না, বরং অস্থির বৈশ্বিক বাণিজ্যে এক নির্ভরতার প্রতীক হয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে টেনে তুলবে। একসময় যে বাঁশ ছিল চীনের বিপ্লবী সেনাদের যুদ্ধ আর বেঁচে থাকার সঙ্গী, সময়ের সঙ্গে সেই বাঁশই হয়ে উঠেছে অর্থনীতির বড় শক্তি। নদী পারাপারের ভেলা থেকে শুরু করে সেতু ও সরঞ্জাম সব তৈরি হতো বাঁশে। আজ চীনের কুইচোতে গড়ে উঠেছে আধুনিক বাঁশ শিল্প, তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য, বাড়ছে কর্মসংস্থান, রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বিস্তারিত শুনব প্রতিবেদনে।
4: নব্বই বছর আগে এই বাঁশি ছিল চীনের বিপ্লবী সেনাদের বেঁচে থাকার অবলম্বন। নদী পার হতে তৈরি হতো ভেলা, বানানো হতো সেতু এবং নানা সরঞ্জাম, এমনকি খাবারের সংকটে খাওয়া হতো বাঁশের কচি অঙ্কুরও। সময়ের পরিক্রমায় এখন বদলেছে সেই সময়। সেই বাঁশি এখন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচু প্রদেশের সিচুই শহরের অর্থনীতির চালিকা শক্তি। সিচুই শহরে রয়েছে 88,000 হেক্টরেরও বেশি বাঁশবন। পাহাড় জুড়ে ছড়ানো এই বন প্রাকৃতিক সৌন্দর্যেরই অংশ নয়, স্থানীয়দের আয়েরও বড় উৎস। চীনে বিপ্লবের সময় সেনারা বাঁশ দিয়ে ভেলা, ভাসমান সেতু, খুঁটি ও মশাল তৈরি করতেন। খাবারের সংকট হলে বাঁশের কচি অঙ্কুর খেতেন। 1935 সালে সিচুই নদী চারবার অতিক্রম করে রেড আর্মি। লং মার্চের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই অঞ্চল। কিন্তু ইতিহাসের সেই বাঁশ এখন রূপ নিয়েছে আধুনিক শিল্পের কাঁচামালে। বর্তমানে বাঁশজাত পণ্য উৎপাদনে কাজ করছে 200+ প্রতিষ্ঠান। 2025 সালে এ শহরে বাঁশ শিল্পের মোট উৎপাদন মূল্য ছাড়িয়েছে 10 বিলিয়ন ইউয়ান, যা শহরের মোট জিডিপির প্রায় 65%। আধুনিক এই সময়েও বাঁশের কাণ্ড কেটে ফালি করে তৈরি হচ্ছে নানা পণ্য। মেচের উপকরণ থেকে শুরু করে চামচ, কাটা চামচ, ছুরি সবই তৈরি হচ্ছে এই কারখানায়। পরিবেশ বান্ধব পণ্যের তালিকাটাও বেশ বড়। হোটেলে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে বাঁশের টুথব্রাশ, ফল পরিবেশনের কাঠি, বাঁশের পাল্পের কাগজের স্ট্র সহ নানা পণ্য। চীনের কুইচুর এই বাঁশ যাচ্ছে এখন জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে।
3: বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ বান্ধব গাড়ির ব্যবহার, প্রয়োজন চার্জের সহজ সমাধান। অর্ধেকেরও বেশি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি যখন রাস্তায় নামবে, তখন সেগুলোর রিচার্জিং কিভাবে হবে? কোনো হাতের স্পর্শ ছাড়া একদম তারহীন প্রযুক্তিতে, এমন ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে চীন ও যুক্তরাজ্যের একদল গবেষক। অটোমোবাইল ও এনার্জি খাতে বড় ধরনের বিপ্লব ঘটিয়ে নতুন এনার্জি যানবাহনের জন্য 98.51% দক্ষতা সম্পন্ন এক যুগান্তকারী ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সিস্টেম উদ্ভাবন করেছেন চাইনিজ একাডেমি অব সায়েন্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি অব হংকং এর বিজ্ঞানীরা। বিশিষ্ট বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণাটিকে চালকবিহীন যানবাহনের বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা। প্রথাগত চার্জিং প্লাগ কিংবা তারের জটিলতা এড়াতে দীর্ঘদিন ধরে ইন্টারঅ্যাক্টিভ পাওয়ার ট্রান্সফার বা তারহীন চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ হলেও এর প্রধান বাধা ছিল উচ্চ তাপমাত্রা, বিদ্যুতের অপচয় এবং চার্জিং প্যাডের অতিরিক্ত আকার। গবেষকরা প্রথাগত ফেরাইট কোরের পরিবর্তে ন্যানো ক্রিস্টালাইন অ্যালয় ব্যবহার করে একটি বিশেষ ম্যাগনেটিক কোর তৈরি করেছেন, যার গঠন অনেকটা ফ্লাইওভার বা ওভারপাসের মতো। মাত্র 4 কিলোমিটার পাতলা এই কোরটি প্রথাগত চার্জিং প্যাডের চেয়ে অর্ধেক হালকা হলেও ধারণ করতে পারে দ্বিগুণ শক্তি। এটি দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রাতেও 98.51% দক্ষতা বজায় রেখে 20 কিলোওয়াট ক্ষমতায় নির্বিঘ্নে চার্জ সরবরাহ করতে সক্ষম। চীনের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় ঘোষিত 2026-2030 সালের ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল মহাপরিকল্পনার সাথে এই উদ্ভাবনটি হুবহু মিলে যায়। নতুন এই ওয়্যারলেস চার্জিং সিস্টেম চালকবিহীন ট্যুরিস্ট কার, রোল, বুলেট ট্রেন, কারখানার রোবোটিক ভেহিকেল, এমনকি নিম্ন উচ্চতার এয়ারক্রাফট বা উড়ন্ত ট্যাক্সির স্বয়ংক্রিয় চার্জিং এর বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের বিজনেস টাইমে। নতুন পর্ব নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। অনুষ্ঠান প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শাহানশা রাসেল। অডিও সম্পাদনা করেছেন এনামুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউকুয়াং ইউএ আনন্দী। বিজনেস টাইম শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।
2: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম, বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রী। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপেরিঝিজিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মৌলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয়ঃ শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারে পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসাবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জ স্টুডেন্ট কনভেনশন 2026-এ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার SSC-তে প্রায় 6,90,000 শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহাদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, দল, মত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্য বৃদ্ধির চাপ তৈরি হতে পারে। তবে এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম শক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি আজ রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার করা কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জিহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজিরউদ্দিন জিহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নাজিরউদ্দিন জেহাদ সহ অন্যান্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিতৃলয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হলো দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
3: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে বৎসরে আমরা এই তিল তর্ক অনুষ্ঠান করে থাকি।
2: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
4: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন, সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
5: মা জাগৃত হয়ে সব অসুরকে বধ করছে, এই 15 দিনটি যেন আমাদের ভালো থাকো সেটাই মায়ের কাছে আশা করি।
6: আমাদের দেবীপক্ষের এই আগমনের দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
2: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে 6 দিন ব্যাপী মূল দুর্গ উৎসব এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশে পড়ছে সুরাইয়া ইয়াসমিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। তিনি আজ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এক ওয়েবিনারের আয়োজন করে। আরো শুনুন প্রতিবেদনে।
7: প্রতি বছর মতো এবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে র্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি বিসিপিএস একটি ওয়েবিনারের আয়োজন করে। এতে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রুবিনা জাহান বলেন,
8: যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, আই থিঙ্ক হিউম্যান সাফারিং এর একটা খুবই কমন ইন ডিফারেন্ট কালচার্স, আমাদের এখানে বেশি এই যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সটা অ্যাকসেপ্ট করতে না পারা, সেইটাকে আন্ডারস্ট্যান্ড করার একটা যে চেষ্টা, এমপ্যাথির প্র্যাকটিসটা, কম্প্যাশন যে আছে একটা টার্ম, সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা না করা, এটার কারণেই আমাদের আসলে অনেক অনেক প্রবলেম গুলো পারপেচুয়েট করে আমাদের সোসাইটিতে। না হলে হয়তো আমাদের আরো অনেক ইজি আমরা সলিউশন গুলো খুঁজে পেতাম।
7: ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
9: আমরা মূলত সোসাইটাল ইনস্ট্রাকশন ফলো করি, বা সোসাইটি আমাদের যে স্ক্রিপ্টে বড় করেছে বা যেইভাবে বলেছে এটা এটা করতে হয়, এটা করা যায়, এটা করা যায় না, সেটাকে ভাবতে শুরু করি। সেইভাবে নিজের ল্যাবকে তৈরি করতে শুরু করি এবং তার ফলে কখনো কখনো যেটা হয় ওইটা আমার সাথে ম্যাচ না করলে আমি যদি এখনো রোধ করতে থাকি আমরা সেটা সাফারি করি। কখনো কখনো নিজের ভালো একটা বোঝাটাও দরকার, যেমন আমার লাল জামা পছন্দ, সোসাইটি এখানে লাল জামা পরে যাওয়া যায় না, আমার কিন্তু মন খারাপ হলে একটা কালো জামা পরে গেলাম বা সাদা জামা পরে গেলাম, কিন্তু আমার তো পছন্দ, ভালো লাগতেছে না নিজেকে, সেটাও ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমার লাল জামা পছন্দ, সোসাইটি বলেছে, আমি সোসাইটিকে বলি হ্যাঁ এখানে আমি লাল জামাই পড়তে চাই, সোসাইটি কখনো কখনো বলা যে না আমার একটা ইচ্ছা আছে।
7: বিশেষজ্ঞদের মতে বর্তমান আধুনিক জীবনযাত্রার চাপ ও পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। বিষণ্ণতা, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য পারিবারিক সচেতনতা ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তারা। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১০৮৬ জন। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত প্রতিবেদনে।
10: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় রোগটিতে ৪ জনের মৃত্যু এবং ১৬৩১ জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
11: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ, ময়লা নিরাশন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা,
10: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
12: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একই ভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি। গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
10: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বাংলাদেশ বেতার।
0: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল 3টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের SMS এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 5টি গ্লাইড বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন। নিয়মিত যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ তরুণদের কক্রোচ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ 100 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ 1000 পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন, কেন্দ্রীয় এলাকাগুলোর মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ এবং বেশ কিছু মেট্রো স্টেশন ও বাজার বন্ধ করে দেয়। খেলার খবর হকি। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় 11টি ক্লাব অংশ নিচ্ছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ব্রিসবেনে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। 89.6 FM।

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

0: বাংলাদেশের চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না।
1: 89.6 FM এ শুনুন প্রতিদিন রাত 10:30 থেকে 11:00 পর্যন্ত।
0: সহযোগিতায় আপন নিবাস।
2: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমে শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: চীন যদি হয় একটি আয়না, তবে তাতে প্রতিফলিত হবে আদর্শ রাজনীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থার একটি মসৃণ পথরেখা, উন্নয়নের নতুন দিগন্ত, শাসন ব্যবস্থার আধুনিক ভাবনা আর মানুষের জীবন বদলে দেওয়ার গল্প। আগামীর বিশ্বের জন্য চীনের দেখানো পথে পাওয়া যাচ্ছে অনেক উত্তর, অনেক সম্ভাবনা। চীনের এসব অভিজ্ঞতার আলোয় আমরা খুঁজে দেখব পরিবর্তনের নতুন দিশা, উন্নয়নের নতুন দর্শন। স্বাগত সিএমজি বাংলার নিয়মিত আয়োজন চীন দর্পণে। সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ।

0: পর্যটন বলতে আমরা সচরাচর বুঝি সবাই যা দেখে সেটাই দেখতে যাওয়া। নতুন দিনের বিশ্বে এই সংজ্ঞাটাই শেষ কথা নয়। পর্যটন মানে এখন আর শুধু ছুটির দিনে নাম করা কিছু জায়গায় লাইন ধরে টিকিট কেটে ঘুরতে যাওয়া নয়। ছুটির সময়ে যে স্থান বা ঐতিহ্য আমাদের আবেগ ও অনুভূতিকে সত্যিকার অর্থে নাড়া দিতে পারে, সেটাও হয়ে যেতে পারে পর্যটনের হটস্পট। পর্যটন হতে পারে এমন কিছু ঘটনার অভিজ্ঞতা ঝুলিতে ভরে নেওয়া যা মনে থাকবে আজীবন, আর এমনটাই করে দেখিয়েছে চীন। দেশটিতে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে নতুন ধাঁচের স্রোতের বিপরীতে পর্যটন, ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিভার্স ট্যুরিজম। চীনের দেখাদেখি পর্যটনের এই নতুন হাওয়া যদি বাংলাদেশেও লাগে, তবে একদিকে যেমন অভ্যন্তরীণ অর্থনীতি উপকৃত হবে, তেমনি খুলে যেতে পারে বৈদেশিক মুদ্রা আসার পথ। পর্যটনে রয়েছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ, সে আবিষ্কারের দায়িত্ব কিন্তু বড় বড় প্রতিষ্ঠান বা সরকারি দপ্তরের হাতে ছেড়ে দিয়ে বসে নেই চীনের মানুষরা। তারা নিজেরাই নিজেদের মতো করে বের করে নিচ্ছে নতুন স্থান ও নতুন গল্প তৈরির রাস্তা। তাদের কাছে পর্যটন এখন স্রেফ দেখার জায়গা নয়, অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয়। আর এ কারণেই এখন গ্রেট ওয়াল, টেরাকোটা সেনাবহর কিংবা চাংচিয়াচের খাড়া পাহাড়ের ভিড় এড়িয়ে অনেকেই ছুটে যাচ্ছেন পুরনো ছোট শহর, কাউন্টি, পাহাড়ি জনপথ, নদীর পাড় কিংবা এমন কোনো গ্রামে যার নাম হয়তো ডিজিটাল মানচিত্রে খুঁজে পেতে সময় লাগে। রিভার্স ট্যুরিজম বা প্রচলিত পর্যটন স্রোতের বিপরীতে এই ভ্রমণের প্রতি ঝোঁক বেড়েছে মূলত চীনের তরুণ প্রজন্মের মাঝে। তবে এই রিভার্স ট্যুরিজম শুধু ভিড় এড়ানোর গল্প নয়, এর ভেতরে আছে পর্যটনের নতুন এক দর্শন। চীনের তরুণ পর্যটকরা এখন স্থানীয় বাজারে হাঁটতে চান, গ্রামের খাবার খেতে চান, কোনো পুরনো কারুশিল্প নিজের হাতে বানিয়ে দেখতে চান, নদীর উপর নৌকায় বসে গল্প শুনতে চান, কিংবা সন্ধ্যার পর কোনো ছোট শহরের আলো আধারি রাস্তায় ধীরে ধীরে হাঁটতে চান। অর্থাৎ পর্যটকের চোখ এখন শুধু দেখতে চায় না, সে অনুভব করতে চায়। চীনের এই পরিবর্তনের পেছনে আছে কিছু বাস্তব কারণ। ছোট শহর ও কাউন্টিগুলোতে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত। গাড়ি ভাড়া, পথ নির্দেশনা, হোমস্টে বা অপ্রচলিত আবাসন সবই সহজলভ্য হয়েছে, ফলে পর্যটকরা এখন একটি বিখ্যাত শহরকে কেন্দ্র করে আটকে না থেকে পাশের দু তিনটি কাউন্টি, পাহাড়, নদী, পুরনো জনপদ, সাংস্কৃতিক স্থাপনাকে মিলিয়ে নিজের মতো করে ভ্রমণ পথ তৈরি করতে পারছেন। চীনা পর্যটকরাও আগের তুলনায় অনেক হিসাবীও বটে, তবে এই হিসাব খরচের ক্ষেত্রে নয়। তারা চান কম ভিড়, স্বস্তিদায়ক জায়গা, স্থানীয় খাবার, পরিচিতির বাইরে নতুন অভিজ্ঞতা এবং এমন একটি ভ্রমণ যা পরে জমিয়ে তুলতে পারবে একটি গল্পের আসর। চীনের ভ্রমণ বিষয়ক প্ল্যাটফর্ম মা ফেং ও এর তথ্য বলছে, বিকল্প পর্যটন সংক্রান্ত অনুসন্ধান ও তা দেখার হার আগের বছরের তুলনায় প্রায় 34% বেড়েছে। এই প্রবণতার 60% মূলে রয়েছে 25-40 বছর বয়সীরা। ফুচিয়ানের ফুচু শহরের কথা ধরা যাক। শহরের নদীগুলো একসময় ছিল অবহেলিত, দ্রুত নগরায়নের চাপে কোথাও পানি দূষিত হয়েছে, কোথাও নদীর সঙ্গে মানুষের সম্পর্ক যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু শহর কর্তৃপক্ষকে প্রথমে নদীকে পর্যটনের পণ্য বানানোর কথা ভাবেনি, তারা আগে নদী বাঁচানোর কাজ করেছে। দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, পরিবেশ পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে সবুজ পথ তৈরির মাধ্যমে ধীরে ধীরে বদলে দেওয়া হয়েছে জলপথের চেহারা। 121টি জলপথের সংস্কার এবং প্রায় 680 কিলোমিটার নদী তীরবর্তী সবুজ পথ তৈরির পর যখন নদী আবার শহরের প্রাণের অংশ হয়ে উঠল, তখন শুরু হলো দ্বিতীয় অধ্যায় পর্যটন। ফুচুয়ের পানি, ফুচুয়ের নৌকা নামে চালু হয় একটি উদ্যোগে এখন ফুচুয়ের নদীপথে নৌভ্রমণের একাধিক ব্যবস্থাও গড়ে উঠেছে। প্রায় 75 কিলোমিটারের 29টি দর্শনীয় নৌপথ তৈরি হয়েছে প্রকল্পে। এর মধ্যে 10টি নিয়মিত চালু থাকে। চীন আন নদীর প্রায় 7 কিলোমিটারের একটি পথে নৌকায় চড়ে পর্যটক দেখতে পারেন উষ্ণ প্রস্রবণ, জলপথ সংক্রান্ত প্রদর্শনী কেন্দ্র, পূর্ণ সেতু এবং সেতুর গায়ে আঁকা মিন রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যবাহী কারুশিল্পের চিত্র। অর্থাৎ এখানে নৌকাটি শুধু বাহন নয়, নৌকাটি হয়ে উঠেছে চলমান গল্পের মঞ্চ। এখানে কিন্তু পর্যটনকে সামনে রেখে নদীর উন্নয়ন ঘটায়নি ফুচো কর্তৃপক্ষ। নদীকে মানুষের জন্য ফিরিয়ে দেওয়ার পর পর্যটন সেখানে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে। এর ফলও এসেছে, প্রকল্পটির চালুর পর থেকে 9 লাখের বেশি মানুষ এসব জলপথে ভ্রমণ করেছেন এবং এতে স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয়েছে 8 কোটি ইউরোর বেশি। একই পরিবর্তন দেখা যাচ্ছে চীনের গ্রাম ও ছোট শহরেও। শিয়ানে টেরাকোটা যোদ্ধাদের দেখতে যাওয়া পর্যটকের কাছে এখন শুধু জাদুঘর ঘুরে আসাই যথেষ্ট নয়। কোনো কোনো পর্যটক কাছের কারো শিল্পকেন্দ্রে গিয়ে নিজের হাতে ছোট টেরাকোটা যোদ্ধার মূর্তি তৈরি করছেন। চীনের এই প্রবণতার আরেকটি বড় দিক হল পুরনো জায়গাকে নতুনভাবে আবিষ্কার করা। ফুচুয়ের কুলিয়াং এলাকার চুকাংতিং একসময় ছিল অনেকটাই অনাবিষ্কৃত। পরিবেশ পুনরুদ্ধার, অবকাঠামোগত উন্নয়নের পর সেখানে তৈরি হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জায়গা, রাতের সাংস্কৃতিক আয়োজন, ফল তোলার ব্যবস্থা, সাংস্কৃতিক বাজার এবং তারা ভরা আকাশ দেখার ব্যবস্থা। চীনের পর্যটনের এই নতুন দরপরে তাকালে বাংলাদেশের জন্য উকি দেয় হাজারো সম্ভাবনা। যেমন সিলেটের চা বাগান তো অনেক দেখা হলো, থাকা হলো নামি দামি রিসোর্টেও। এবার কনকনে এক শীতের রাতে স্থানীয় কোনো চা শ্রমিক পল্লীতে মিটমিটে আলোয় গা ছমছমে পরিবেশে একটি রাত কাটানোর অভিজ্ঞতা পেলে কেমন হয়? আবার ধরুন কোনো এক পল্লী গ্রামে জেলেদের সঙ্গে মাছ ধরা, কিংবা ধরুন মণিপুরি পাড়ায় গিয়ে তাঁতিদের সঙ্গে নিজের হাতে নিজের জন্য একটা কাপড় বুনে নেওয়া। আবার রাতের বেলায় হাওরের পানিতে ছই নৌকায় ভেসে ভেসে পিকনিক করলে তো মন্দ না। অর্থাৎ বাংলাদেশে পর্যটনকে যদি শুধু কক্সবাজার, সুন্দরবন, সিলেট কিংবা বান্দরবানের কয়েকটি গন্তব্যের আটকে রাখা হয়, তাহলে পর্যটনের সুফল সীমিত কয়েকটি এলাকায় ঘুরপাক খাবে। অথচ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কোনো না কোনো গল্প আছে। কোথাও নদী, কোথাও হাওর, কোথাও পুরনো জমিদার বাড়ি, কোথাও মৃৎশিল্প, কোথাও তাঁত। এখানে পর্যটকদের শুধু এগুলো দেখালেই চলবে না, তাকে বলতে হবে আসুন আপনি নিজেই একটি নকশিকাঁথা তৈরি করুন, নিজের হাতে মাটির পুতুল বানান, আর না হয় শীতের রাতে অজপাড়া গায়ের উঠোনে বসে ঝটপট বানিয়ে ফেলুন ভাপা পিঠা। তখন সেই পর্যটক শুধু তার ফোনে কিছু ছবি নিয়ে ফিরবেন না, ফিরবেন চিরস্থায়ী কিছু স্মৃতি নিয়ে। চীনে যেমন গ্রাম বা দুর্গম অঞ্চলে আছে নিরাপত্তা বলয়ে হোমস্টের ব্যবস্থা, তেমনি বাংলাদেশেও প্রত্যন্ত গ্রামে পর্যটকদের নিরাপদে থাকার ব্যবস্থা করা যায়। নতুন করে অবকাঠামোয় বিনিয়োগ না করে এখানে মূলত খুঁজে বের করতে হবে নতুন কি অভিজ্ঞতা দেওয়া যায়। চীনের রিভার্স ট্যুরিজম তাই শুধু পর্যটকদের বিপরীত দিকে হাঁটার গল্প নয়, এটি আসলে পর্যটনের অর্থনীতিকে ছড়িয়ে দেওয়ার গল্প।
1: প্রিয় শ্রোতা, এই ছিল আজকের চীন দর্পণ। চীনের উন্নয়ন ও শাসনের যে প্রতিচ্ছবি আজ আমরা দেখলাম, তা হয়তো নতুন করে ভাবতে শেখাবে সম্ভাবনাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। চীনের অন্য কোনো দিন বদলানো অভিজ্ঞতা কিংবা সুশাসনের কৌশল নিয়ে আবারও হাজির হব একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।

0: শুভশ্রোতা, আমি ইয়াময়িং শর্ণা। এখন শুনুন চো রাজা মু ওয়াংগের পশ্চিম অভিযান ও প্রাচীন সুক রোড। আজকের অনুষ্ঠানে আমরা পশ্চিম চো রাজবংশের রাজা মু ওয়াংগের পশ্চিম অভিযানকে ঘিরে একটি গল্প বলব। অনেক ইতিহাসবিদদের মতে রাজা মু ওয়াংগের পশ্চিমের এই যাত্রাপথের সঙ্গে পরবর্তীতে গড়ে ওঠা সুক রোডের গভীর সম্পর্ক রয়েছে। সুক রোড এমন এক ঐতিহাসিক পথ যা বহু দেশ ও জাতির অভিন্ন স্মৃতি বহন করে। এই পথে প্রাচীন চীন, ভারত, পারস্য, আরব, গ্রিক ও রোমান সভ্যতার মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল। পূর্ব ও পশ্চিমের সভ্যতার মিলন ঘটিয়েছিল এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছিল অভিন্ন ঐতিহাসিক স্মৃতি। তবে বাস্তবে সিল্ক রোড আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠার বহু আগে মধ্যাঞ্চলীয় চীন ও পশ্চিমাঞ্চলের মধ্যে একটি যোগাযোগ ও বাণিজ্য পথ ছিল। কথিত আছে রাজা মু ওয়াংয়ের পশ্চিম অভিযান সেই প্রাচীন পথ ধরেই সংঘটিত হয়েছিল। এই পথ প্রাচীন চীনের শান্তি, বন্ধুত্ব ও পারস্পরিক সুবিধার ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এর মধ্যে প্রতিফলিত হয়েছে চার সাগরের মধ্যে সবাই ভাই এবং পাঁচ হ্রদের বাইরেও সবাই বন্ধু এমন এক বৃহৎ মানবিক দৃষ্টিভঙ্গি। ঐতিহাসিক নথি অনুসারে প্রাচীন চীনের পশ্চিমাঞ্চলে অভিযান চালানো প্রথম দিকের শাসকদের একজন ছিলেন রাজা মু ওয়াং। তিনি ছিলেন পশ্চিম চৌ রাজবংশের পঞ্চম রাজা। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি 105 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। তার জীবনকে ঘিরে রয়েছে নানা কিংবদন্তি। একবার পশ্চিম অভিযানের সময় তার সাক্ষাৎ হয় সি ওয়াংমু বা পশ্চিমের রানী মায়ের সঙ্গে। প্রাচীন খুনলুন পার্বত্য অঞ্চলের একটি গোত্রের এই নেতার সঙ্গে রাজা মু ওয়াংয়ের গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। রানী মা সম্পর্কে প্রাচীন বর্ণনায় নানা কিংবদন্তি রয়েছে এবং তার পরিচয় ও অবস্থান নিয়েও ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে কিংবদন্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল রাজা মু ওয়াং ও রানী মায়ের সাক্ষাৎ দুই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের শক্তিশালী প্রতীক। তাদের সাক্ষাতের পর দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়তে থাকে। অর্থনৈতিক যোগাযোগের পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক বিনিময়। ধীরে ধীরে চৌ রাজ্য ও রানী মায়ের নেতৃত্বাধীন অঞ্চলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিংবদন্তি অনুযায়ী এক শুভ দিনে জির জাজদে রানী মা ও রাজা মু ওয়াংয়ের আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়। রাজা মু ওয়াং বহুদূর পথ পাড়ি দিয়ে পশ্চিমে এসেছিলেন। তার সঙ্গে ছিল মূল্যবান রত্ন ও রেশমি বস্ত্রের মতো উপহার। সে সময় রানী মায়ের অঞ্চলে এসব সামগ্রী ছিল অত্যন্ত দুর্লভ এবং দূরবর্তী অঞ্চল থেকে সেগুলো নিয়ে আসাও ছিল কঠিন। রানী মা সানন্দে উপহার গ্রহণ করেন এবং রাজা মু ওয়াংয়ের সম্মানে পৌরাণিক ইয়াওছি সরোবরে এক ভোজের আয়োজন করেন। কথিত আছে দুজনের মধ্যে ভাবনা ও আদর্শের মিল ছিল। তারা দীর্ঘ সময় ধরে আনন্দের সঙ্গে কথা বললেন এবং দ্রুত গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। কিংবদন্তি অনুযায়ী বিদায়ের আগে রানী মা রাজা মু ওয়াংয়ের উদ্দেশ্যে গান গেয়ে বলেন, সীমাহীন সাদা মেঘ পর্বতের বর পর্বত, পথ যতই হক দূর আমাদের বন্ধুত্ব গভীর, যতদিন আমরা বেঁচে আছি সেই পৃথিবীতে আমার আশা তুমি আবার এসো আমায় দেখতে। রাজা মু ওয়াং আবার দেখা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি এখন পূর্বে ফিরে যাব আমার রাজ্য শাসন করতে, কিন্তু হ্যাঁ মেয়ের প্রিয় বন্ধু, যখন আমার রাজ্য শান্ত হবে এবং প্রজারা সমৃদ্ধ হবে, আমি নিশ্চয় আবার আসব তোমায় দেখতে। তিন বছর বেঁধে রাখি, আবার মিলিত হব এই স্থানে। বিদায়ের সময় দুজনের মধ্যে ছিল গভীর আবেগ। রানীমা রাজা মুওয়াংকে বিদায় জানিয়ে আবার গান করে, আমার বাস এই পশ্চিম অঞ্চলে, বহন করে চলি আকাশের নির্দেশ। আজ তোমায় দেখে আনন্দে ভরপুর হৃদয়, দুজনে নিজেরা নিজের রাজ্য শাসন করি ভালোভাবে, এটাই তো আকাশের কামনা। এই বিদায় পানির মধ্য দিয়ে রাজা মুওয়াং ও রানীমা পরস্পরকে নিজ নিজ রাজ্য ভালোভাবে পরিচালনার জন্য উৎসাহিত করেন। কিংবদন্তি অনুযায়ী রানীমাকে বিদায় জানানোর পর রাজা মুওয়াং ইয়ান পর্বতের একটি পাথরে রানী মায়ের পর্বত কথাটি খোদাই করে দেন এবং বন্ধুদের স্মৃতি অমরণ রাখতে সেখানে একটি খেজুর গাছ রোপণ করেন। ঐতিহাসিক গ্রন্থে এমন বর্ণনাও পাওয়া যায় যে পরে রানীমা দূর পশ্চিম থেকে চৌরাচে আসেন এবং রাজা মুওয়াং তাকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান। রাজা মুওয়াংয়ের পশ্চিম অভিযান শুধু রানীমায়ের সঙ্গে বন্ধুদের গল্প নয়, এর মধ্য দিয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে রত্ন ও রেশম পৌঁছেছিল এবং একই সঙ্গে চীনের মধ্যাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও বিনিময় আরও ঘনিষ্ঠ হয়েছিল। এই যোগাযোগের মধ্য দিয়ে গড়ে উঠেছিল শান্তি, বন্ধুত্ব ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। রাজা মুওয়াং ও রানীমা রক্তের সম্পর্কে ভাই বোন ছিলেন না, কিন্তু তাদের সম্পর্কের কিংবদন্তিতে প্রতিফলিত হয়েছে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও আন্তরিকতা। এই বন্ধুত্ব পরবর্তীকালে মধ্যাঞ্চলীয় চীন ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের প্রতীক হয়ে উঠে। কালক্রমে এই প্রাচীন যোগাযোগ পথ আরও বিস্তৃত হয়। নানা ধরনের পণ্য, বিশেষ করে রেশম, রত্ন ও অন্যান্য মূল্যবান সামগ্রীর পাশাপাশি ধারণা, জ্ঞান ও সংস্কৃতিও এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে এই দীর্ঘ যোগাযোগ পথই সিল্ক রোডের বিকাশের সঙ্গে যুক্ত হয় এবং পূর্ব ও পশ্চিমের অর্থনীতি ও সংস্কৃতির পারস্পরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
2: সমসাময়িক ঘটনার প্রভাব পরিবেশনার সঙ্গে আছি আমি আফরিন মিম,
3: আমি লুৎফর কবির।
2: চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত একে অপরের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ মূল বাণিজ্যিক অংশীদার হিসেবে নতুন অবস্থানকে বজায় রাখা। ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত কমিশনার মারুফ সেভকোভিচের সঙ্গে এক বৈঠকে কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হলি ফেং। শুক্রবার চীনের রাজধানী বেইজিং আয়োজিত এই বৈঠকে দুপক্ষের শীর্ষ প্রতিনিধিরা দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে নানা দিক নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন। এ সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো সদস্য হলি ফেং জানান, চীন সবসময় ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। দুপক্ষের শীর্ষ নেতাদের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নে চীন ইইউর সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে ইউরোপীয় কমিশনার মারোস সেভকোভিচ বলেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য চীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক আলোচনা এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং যৌথভাবে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ।
3: বাণিজ্য ও বিনিয়োগ বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার বেজিংয়ে অনুষ্ঠিত চীন ইইউ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারুস সেফচোভিচ আলোচনা করেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ভারসাম্য, রপ্তানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারসহ 16টি বিষয়ে সমঝোতা হয়। দুপক্ষই জানিয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে তারা ডব্লিউটিওর কাঠামোর মধ্যে নিজেদের মতপার্থক্য সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে কাজ করবে। যৌথ বিবৃতি অনুযায়ী, এই পরামর্শ প্রক্রিয়ার তৃতীয় বৈঠক 2027 সালের মার্চে অনুষ্ঠিত হবে। এর আগে যোগাযোগ অব্যাহত রাখতে আগামী 2027 সালের জানুয়ারিতে মন্ত্রী পর্যায়ের ভিডিও বৈঠক করার বিষয়েও সম্মত হয়েছে দুই পক্ষ।
2: তথাকথিত অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অজুহাতে বাণিজ্য সংরক্ষণবাদের কঠোর বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে এই অজুহাত তুলে যে সব দেশ চীনের স্বার্থ ক্ষুণ্ণ করার নীতি গ্রহণ করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে বেইজিং এর এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে গেল বুধবার 14টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে তথাকথিত কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং উৎপাদন বিষয়ক একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করে। এর জেরেই চীন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের এই কঠোর প্রতিক্রিয়া জানায়। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়ে চীন এরই মধ্যে একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং চলতি বছরের জুলাইয়ে এ বিষয়ে বিস্তারিত নীতিপত্র প্রকাশ করেছে।
3: সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান। সম্প্রতি চীনভিত্তিক কথিত সাইবার হামলা ও হ্যাকিং কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে বক্তব্য দিয়েছে তার জবাবে এক প্রশ্নে মাওনিং চীনের অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, চীন দেশের আইন অনুযায়ী সব ধরনের হ্যাকিং কার্যক্রমের কঠোর বিরোধিতা করে এবং তা দমনে কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা তথ্য ছড়ানো এবং বিভ্রান্তির সৃষ্টিরও তীব্র বিরোধিতা করে আসছে তার দেশ।
2: নারীদের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্ত্রী ও ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষা উন্নয়ন বিষয়ক বিশেষ দূত ফেং লিওয়ান। স্থানীয় সময় শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত 2026 সালে ইউনেস্কো মেয়ে শিশু ও নারী শিক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ফেং লিওয়ান বলেন, মেয়ে শিশু ও নারী শিক্ষার প্রসার এখনও একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। তিনি এ বছরের পুরস্কার বিজয়ী মরক্কো ও পেরুর প্রতিনিধিদের অভিনন্দন জানান। তার মতে, মেয়ে শিশু ও নারীদের শিক্ষা মানব সভ্যতার অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। ফেং বলেন, চীন বরাবরই নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নারীদের উন্নত শিক্ষা ও অর্থবহ জীবন নিশ্চিত করার পাশাপাশি ইউনেস্কো সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিশ্বজুড়ে নারীদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে দেশটি। 2015 সালে চীন ইউনেস্কোর যৌথ উদ্যোগে পুরস্কার চালু হয়।
3: রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ যেন আরও ভয়াবহ রূপ না নেয়, সেজন্য দ্রুত সংঘাত কমিয়ে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি শুনলেই এই আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, চলমান সংঘাত বাড়ার কারণে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেই সাথে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধি পেয়েছে এবং সংঘাতের প্রভাব অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি গভীর হচ্ছে। তিনি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা অবিলম্বে বন্ধের তাগিদ দিয়ে যুদ্ধবিরতি অর্জনে কূটনৈতিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।
2: সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে মৌলিক পেনশন বিমার আওতায় এসেছে 107.90 কোটি মানুষ। বেকারত্ব বিমা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় এসেছে যথাক্রমে 25.10 কোটি এবং 32.70 কোটি মানুষ। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় পেশাগত আঘাতের সুরক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। শনিবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা শীর্ষক ধারাবাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ওই তিনটি সামাজিক বীমা তহবিলের মোট সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ 11,20,000 কোটি ইউয়ানে দাঁড়িয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে নমনীয় কর্মসংস্থানে যুক্ত ব্যক্তি এবং নতুন ধরনের কর্মসংস্থানের সংশ্লিষ্ট কর্মীদের পেনশন বীমায় অংশগ্রহণে উৎসাহ ও সহায়তা দেবে চীন।
3: শনিবার লং মার্চ 12 রকেটের মাধ্যমে নতুন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য 27টি নিম্ন পৃথিবী কক্ষপথের স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত 3:27 এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রায় 62 মিটার দৈর্ঘ্যের রকেটটি 700 কিলোমিটার উচ্চতার সূর্য সমলয় কক্ষপথে অন্তত 6 টন ওজনের উপকরণ বহন করতে সক্ষম। মিশনের চাহিদা অনুযায়ী রকেটটিতে 4.2 মিটার অথবা 5.2 মিটার ব্যাসের ফেয়ারিং ব্যবহার করা যায়। এর ফলে বিভিন্ন কক্ষপথে একক বা একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হয়। অভিযানটি ছিল লং মার্চ সিরিজের রকেটগুলোর 671তম উৎক্ষেপণ।
2: চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীন জুড়ে সাংস্কৃতিক ও পর্যটন বাজার বেশ চাঙ্গা হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী জাতীয় দিবসের 7 দিনের ছুটিতে চীনে মোট 82.60 কোটি বার অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে। খরচ হয়েছে 738.37 বিলিয়ন ইউয়ান। তুলনামূলক মানদণ্ডে 2025 সালের একই সময়ের তুলনায় সংখ্যা দুটি যথাক্রমে 6.3% ও 4.3% বেশি। এবারের ভ্রমণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লাল পর্যটন, গ্রামীণ পর্যটনের হারও বেড়েছে এবং পরিবেশনা বাজারও জমজমাট। এবার বাংলাদেশ প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হল ডেটা ডেভেলপ প্রাইজ 2026 BDKS প্রতিযোগিতা। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের উদ্যোগে শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর, পোশাক খাতের পেশাজীবী এবং কর্পোরেট প্রতিনিধি মিলিয়ে 5% মানুষ। বাস্তবসম্মত ব্যবসায়িক ও শিল্প খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ডেটা ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে এই উদ্যোগের সাথে যুক্ত ছিল BGMEA, BKMEA এবং BTMEA 350টি শীর্ষস্থানীয় সদস্য সংস্থা। বিভিন্ন জটিল ধাপ ও মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে 70 জন অভিজ্ঞ পেশাজীবীকে বাছাই করা হয়। পরবর্তীতে তারা 12টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাথে যৌথভাবে বহুমুখী টিম গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নেন। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল লেজারার্স গার্মেন্ট সম্পূর্ণ স্পন্সরশিপে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এর হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ডেটা ডেভেলপ প্রাইজ হংকং 2026 কেস কম্পিটিশনে সরাসরি অংশগ্রহণ গৌরব অর্জন করে।
3: বাংলাদেশের রাজশাহীতে আয়োজিত 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্টে নারীদের একক ও দ্বৈত দুই বিভাগেই শিরোপা জিতেছে চীন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে এই সাফল্য পায় দেশটির খেলোয়াড়রা। মেয়েদের একক ফাইনালে চীনের চিমো সং নিজের দেশের চেনসি তোংকে 6-0, 6-0 সেটে হারিয়ে শিরোপা জেতেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সেট জিতে দেননি তিনি। অন্যদিকে নারীদের দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে চীন। ফাইনালে দেশটির শিয়াং শিয়াং ও সুয়াং চুর জুটি শিরোপা জিতে নেয়। গত 5 অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
2: এরই সঙ্গে শেষ হল সমসাময়িক ঘটনা প্রবণে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আফরিন মিম,
3: আমি লুৎফর কবির।
1: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.